নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের বাংলা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে।

রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। অর্থাৎ আমরা খুব সহজেই কাউকে বিচার করে ফেলি যে সে খারাপ, শুধুমাত্র তার বাহ্যিক আচার আচরণ দেখে, কিন্তু সেই আচরণের পেছনের কারণটা জানতে চেষ্টা করি না। কারণ তা জানতে হলে সেই মানুষটাকে জানতে হবে, তার মনে জায়গা করতে হবে, তবেই তা জানা সম্ভব।

শ্রোতা বন্ধুরা, এখন একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান, আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারেন? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতী উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ এ অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা ও

0: সকলের দায়িত্ব আমরা কিভাবে তাদের পোষণের ধ্যান রাখতে হবে, তারা সঠিক পোষণ পাচ্ছে কি না, তারা খাওয়া দাওয়া সঠিক হচ্ছে কি না, বাচ্চাদের বৃদ্ধি ঠিকভাবে হচ্ছে কি না, এসব আমাদের সকলের দায়িত্ব।
1: আচ্ছা স্যার, অর্থাৎ শুধু অঙ্গনওয়াড়ির ওপর ছেড়ে দিলেই হবে না, এটা
0: আমাদের
1: প্যারেন্টস হিসাবে সবাইকে
0: সবাইকে ধ্যান
1: দেখতে হবে।
0: রাখতে হবে।
1: আচ্ছা স্যার, সুষম খাদ্য বলতে আমরা ঠিক কি বুঝবো? এটি একটি সাধারণ পরিবারের প্রতিদিনের খাবারে কোন কোন উপাদান থাকা উচিত?
0: হ্যাঁ, দেখুন, সুষম খাদ্য মানে যেটাকে আমরা বলা হয় ব্যালেন্স ডায়েট, আমরা শুধু থাল ভরে খেলেই হবে না, আমরা যেটা খাবো সেটা সঠিক পরিমাণে, যে আমাদের সকল মাইক্রো নিউট্রিয়েন্টস এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস বরাবর প্রমাণে থাকা, সেটাই হচ্ছে সুষম খাদ্য। ধরুন এক ফর এক্সাম্পল আমি আপনার একটা উদাহরণ দিচ্ছি, একটা থালা রয়েছে আপনার, খাবারের থালা রয়েছে, সেটা আপনি ধরুন যে আপনার তার মধ্যে 25% থাকতে হবে প্রোটিন, ঠিক আছে, 25% থাকতে হবে কার্বস, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে এই রাইস বা রুটি বা যে আর মিলেটস বগেরে খাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কার্বস। প্রোটিনে আপনি ডিম বা নন ভেজ যাই মাছ এসব খাচ্ছেন, সে প্রোটিনগুলো সঙ্গে সঙ্গে, এটা হলো 25% অ্যান্ড 25%, এর সঙ্গে সঙ্গে যে 40% আপনার থাকতে হবে ফাইবার্স, ফাইবার্স প্লাস ম্যাক্রোনিউট্রিয়েন্টস, যেরকম আপনি শাক সবজি ফল এসব হচ্ছে 40%, প্লাস 10% যেটা হবে সেটা হবে আপনার যে অ্যাসেনশিয়াল ফ্যাটসগুলো রয়েছে, তেল ঘি বাটার এসব মিলিয়ে 10%। এইভাবে সব মিলিয়ে একটা সন্তুলিত আহার যেটা, সেটাই হচ্ছে আমাদের ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য।
1: স্যার, এই বছর পর্যাপ্ত প্রোটিনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, তো এই প্রোটিন আমাদের শরীরের জন্য এত গুরুত্বপূর্ণ কেন?
0: দেখুন, আমরা যে প্রোটিনটা খাই, সে প্রোটিন আমাদের শরীরের বৃদ্ধির জন্য এবং যে আমাদের পেশিগুলো রয়েছে না, বিভিন্ন কোষ রয়েছে, এগুলোর বৃদ্ধি এবং যে আমাদের বডিতে ক্ষয়পূরণ হয়, সেই ক্ষয়পূরণগুলো কমপ্লিট করার জন্য আমাদের প্রোটিনের অনেক প্রয়োজন রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাজ এ ইমিউনো বুস্টার, মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানোর জন্য,
1: ক্ষমতাটা
0: বাড়ানোর জন্য আমাদের প্রোটিনের বিশেষ ভূমিকা রয়েছে।
1: আচ্ছা স্যার, আন্দামান ও নিকোবর আইল্যান্ডের মতো দ্বীপাঞ্চলে স্থানীয়ভাবে পাওয়া কোন কোন খাবারকে আমরা পুষ্টিকর খাদ্যের অংশ করতে পারি?
0: দেখুন, আন্দামান এরিয়া হিসাবে দেখলে, কোস্টাল এরিয়াতে আমাদের যেটা সব থেকে প্রথম প্রমুখ যেটা খাদ্যস্রোত সেটা হয়েছে সি ফুড, মাছ এসব। তো দেখুন, মাছ এটা একটা অনেকই হাই কোয়ালিটি প্রোটিন, ঠিক আছে, তার সঙ্গে অ্যাসেনশিয়াল ওমেগা অ্যাসিড তাতে পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে কোকোনাট অনেক পাওয়া যাচ্ছে, নারকেল পাওয়া যায়, নারকেলের জল যেটা, সেটা অনেক ম্যাক্রোনিউট্রিয়েন্টস, ইলেকট্রোলাইট, এখানে অনেক ভেজিটেবলের জন্য, শাকসবজির জন্য অনেক ভালো, অনেক শাকসবজি অনেক পাওয়া যায় যেগুলো আন্দামানে ভরা আছে, ব্রাহ্মী শাক বলুন, হ্যাঁ, এসব অনেক ধরনের শাকসবজি এখানে পাওয়া যায় যেটা আন্দামানে স্পেশাল। তো তাই এই হিসাবে আমরা আন্দামানকে এইভাবে ধ্যান রাখতে পারি যে এইসব জিনিস আমাদের এখানে বেশি পাওয়া যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে একটা মনে রাখবেন সবসময়, যে কোনো জায়গায় সব থেকে খাবারের মধ্যে যেটার থেকে সব থেকে বেশি আমরা নিউট্রিশন পাই, তার একটা দুটো ফর্মুলা আছে, একটা সিজনাল ফুড অ্যান্ড রিজনাল ফুড।

0: তরল পদার্থ যেটা জলীয় পদার্থ সেটা খাওয়া অনেক উচিত,
1: হ্যাঁ,
0: যেমন দুধ বা দুধ জাতীয় খাবার হয়ে গেল, বিভিন্ন ফল, তাদের রস বা জল অনেক খেতে হবে। এর সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম, ভিটামিন ডি এই ধরনের যে স্রোতের যে খাবারগুলো তা নেওয়া অনেক উচিত তাদের জন্য, মায়েদের জন্য।
1: আচ্ছা, ছোট শিশুদের ক্ষেত্রে অনেক অভিভাবক মনে করেন শুধু দুধ খেলেই যথেষ্ট পুষ্টি হয়ে যায়, এই ধারণা কতটা সঠিক স্যার?
0: দেখুন, এটা নির্ভর করে বয়সের উপরে।
1: সবথেকে
0: প্রথমে জন্ম থেকে ছ মাস এতে শুধু মায়ের দুধ সাফিসিয়েন্ট, মায়ের দুধই তাদের দিতে হবে, আর যাদের যত নিউট্রিশন মায়ের দুধ থেকে পাওয়া যাবে। তারপর এরপরে যখন ছ মাস হয়ে যাবে, তারপরে যে কমপ্লিমেন্টারি ফিডিং, সঙ্গে সঙ্গে সেমি সলিড তরল পদার্থ দিয়ে যেরকম খিচুড়ি, দলিয়া এসব শুরু করতে হবে, তার সঙ্গে সঙ্গে এই যে যখন আপনি খিচুড়ি বগেরা বানাবেন, মায়েরা বানাবে, তখন তার মধ্যে বিশেষ যে শাক সবজিগুলো মিলিয়ে খাওয়ালে তাদের যত নিউট্রিশন সব পাওয়া যাবে, তার মধ্যে মাছও মিলিয়ে খাওয়াতে পারেন, তো হ্যাঁ, প্রোটিন বগেরা সব তার ডালের কাছ থেকে সব পেয়ে যাবে।
1: আচ্ছা,
0: ঠিক।
1: অনেক শিশু সবজি বা ফল খেতে চায় না, অভিভাবকেরা কিভাবে শিশুদের খাদ্যে বৈচিত্র্য আনতে পারেন?
0: দেখুন, শিশুদের যদি আপনি ডেইলি এক ধরনের খাবার দেবেন,
1: তারা
0: নিশ্চয়ই বোর হয়ে
1: যাবে।
0: হ্যাঁ, তো তার জন্য কি করতে পারে প্যারেন্টসরা, ডিফারেন্ট আলাদা আলাদা দিনে আলাদা কিছু বানাতে পারেন, এবং মানে বিভিন্ন কালারফুল ধরনের খাবার বানাতে হবে।
1: হ্যাঁ,
0: আর যেরকম কিছু কিছু বাচ্চারা জিনিস অনেক জিনিস খেতে চায় না, তো তাতে কি করতে হবে, একটু টেকনিক ইউজ করে, যেরকম যদি কোনো বাচ্চা ম্যাগি খেতে চায় বা নুডলস খেতে চায়, তো যত শাক সবজি তার মধ্যে মিলিয়ে দিন, বা কেউ পরোটা খেতে চায়, পরোটার মধ্যে আপনি যত সবজি ভরে দিতে পারেন, হ্যাঁ, তো একটু আপনার টেকনিক চেঞ্জ করে, হ্যাঁ, সব সবজি এগুলো মিলিয়ে যে বাচ্চাটা যে জিনিসটা খেতে ভালোবাসে তার মধ্যে ওটা মিক্সারণ করে খাওয়াতে হবে তাকে, তাদের জন্য, হ্যাঁ, যার দরকারি সব পায় বাচ্চারা।
1: এটা খুব ভালো একটা আইডিয়া দিয়েছেন।
0: হ্যাঁ
1: স্যার, শিশুর পুষ্টির সঙ্গে

0: এগুলো তো নিতেই হবে। এর সঙ্গে সঙ্গে আমি কিছু ইজি আপনাকে কিছু কিছু বলছি যেটা ঘরে আপনি করতে পারবেন, যাতে আমরা আয়রনটা বাড়াতে পারবো, রক্তের
1: আচ্ছা
0: হ্যাঁ না এইচবি বাড়াতে পারবো। যেমন দেখুন, একটা জিনিস করতে পারেন আপনি, খাবারটা লোহার যদি কড়াইতে বানাবেন ওটা একটু আয়রন বাড়ে, ঠিক আছে। বিভিন্ন ধরনের শাক সবজি রয়েছে, ঠিক আছে, যেমন ধরুন বিটরুট রয়েছে, গাজর রয়েছে, এর সঙ্গে সজনা ফল যে তার পাতা, এগুলো রক্ত বাড়ায়। বিভিন্ন ধরনের কচু যে পাওয়া যায় আমাদের, এগুলো আয়রন কন্টেন্টের মধ্যে অনেক বেশি
1: কচু
0: থাকে,
1: পাতা,
0: হ্যাঁ কচু পাতা। তারপর দেখুন যে সজনা ফল যেরকম বললাম আপনাকে, এর সঙ্গে সঙ্গে বাংলায় একটা বলে কুলেখাড়া শাক, এটাও খুব ভালো রক্ত বাড়ানোর জন্য। তো এরকম ধরনের আপনি খাওয়া দাওয়ায় কিছু চেঞ্জ করলে রক্ত অল্পতা আমরা দূর করতে পারি।
1: আচ্ছা স্যার, সবশেষে জাতীয় পোষণ মাহ 2026 উপলক্ষে আন্দামান ও নিকোবর আইল্যান্ডের মানুষ, বিশেষ করে মা বাবা এবং তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনার কী বার্তা থাকবে?
0: হ্যাঁ দেখুন, লাস্টে আমি এটাই বলতে চাইছি, এই যে তরুণ বাচ্চাদের, প্রেগনেন্ট মাদার, ল্যাকটেটিং মাদার, এদের পোষণের দায়িত্বটা এটা শুধু অঙ্গনবাড়ি তাদের নয়, আপনাদের সবাইকে মিলে কাজ করতে হবে, সবাইকে পুষ্টির ব্যাপারে ভাবতে হবে ঘর থেকে। এটা একদিনের বিষয় না, এটা আমাদের পুরো বছরে পালন করতে হবে, আপনাদের
1: প্রতিদিনের ব্যাপার,
0: প্রতিদিনে প্রতিদিনই এটা আপনি পালন করে যেতে হবে। ঘরে খাওয়ার যে আমাদের কনসেপ্টটা চেঞ্জ করতে হবে, প্রপার ব্যালেন্স ডায়েট হওয়া খুবই দরকার খাওয়া দাওয়া। তার সঙ্গে সঙ্গে আমরা যখন আন্দামানে আছি, আন্দামানের যেই সিজনাল এবং রিজনাল খাবার আমরা পাচ্ছি, যেটা আন্দামানে ভালো পাওয়া যায়, সেগুলো ভালোভাবে আপনারা ইউজ করুন। এরকম না, অনেক সময় আপনারা ভাবেন যে ভালো পুষ্টিকর খাওয়ার জন্য অনেক খরচা করতে হবে, কিন্তু সেটা না, সেটা ভুল ধারণা। আপনি আপনাদের লোকাল এরিয়াতেই যা পাওয়া যায় তার থেকে আপনি অনেক ভালো
1: যে
0: পোষণ,
1: উদাহরণগুলো একটু
0: হ্যাঁ
1: আগে আপনি
0: হ্যাঁ
1: দিলেন,
0: অনেক ভালো পোষণ তার মধ্যে থেকে পেয়ে যাবেন। তো আপনারা সবাই এই জিনিসটা আপনাদের ডেলি রুটিনে চেঞ্জ করুন। আর অবশেষে আমি এটাই